0: family ke bishi modok di ase aru parents khan bi bishi khushi thakibo to healthy thaki jokole ta laga performance khan bi bhal hobo school khan dibi aru yoga practice kore bara concentration power khan memory power khan boost kuribo modok dibule ase yoga kore bara etu bara students to ta laga academic performance to bishi bhal hobo ase aru healthy bi thakibo to healthy thaki jokole aru স্কুল দিবি তাই ঠিক পারফর্ম করিয়ে গেলে আমা বাবা বি ফ্যামিলি খাবি সব খুশি থাকি বলে মতক দিব
1: স্যার আৰু একটা কোয়েশ্চন হদি বলে মন দো ডিফারেন্টলি এবলড তো ইটো বাচ্চা খান বি যোগা কৰো বলে পাৰিব না নাপাৰিব না
0: ইটো আগে দে কোৱা নিচিনা যোগা তো নিজৰ লগা কেপাসিটি হিচাপ দে কৰে আৰু এজন কে বি ফোর্স কৰি কিনে না কৰে ইটো হিচাপ দে আপনি যদি বাচ্চা খান ডিফারেন্ট এবলড পার্সন খান কি পারিব এটু চাই কিনে তাকে এইটু প্রেকটিস করবলে দিব হলে বি আসানাস খান দিগদার হলে বি ব্রিথিং টেকনিক্স খান ব্রিথিং লাগা এক্সারসাইজ খান তো সব পারিব এটুতো তার লাগা মাইন্ড কারণে বেশি ভাল হব কনসেন্ট্রেশন কারণে বেশি ভাল হবলে এটু খান তো পারিব
1: স্যার আপনার আমার খান আর শুনিয়া বালাক মানুষ খান বেশি ভাল পড়া কই বুঝাই দিছে স্যার আপনার লাস্ট মেসেজ কবলে মন কইলে তো এটুই বেশি খুশি পাব
0: আচ্ছা এটু যোগা গোয়াদু গোয়া নিচিনা আমার খান বেশি বই লাগে থাকি দে আমি খান স্পেশালি নাগাস খান যোগাকে বই না খাবি যোগা করে বারা আপনি একটা রিলিজন দে যাব এনেকাবি নহয় দে হলে বি যোগা লাগা বেনিফিটস খান তো বেশি আছে এটু পরা আপনি খুশি থাকবলে মন থাকিলে হেলথি থাকবলে মন থাকিলে যোগা করবি আপনি পিস অফ মাইন্ড থাকবলে মন থাকিলে যোগা করবি আর যোগা করিয়া পরা স্বাস্থ্য থাকিব হেলথি থাকিব পিসফুল মাইন্ড থাকিব আর কনসেন্ট্রেশন পাওয়ার খান বি এটু খান বি বেশি লাভ পাব এটু পরা আপনি খান কোন কোন হলিবি স্বাস্থ্য থাকিলে মন থাকিলে খুশি থাকবলে মন থাকিলে যোগা প্রেকটিস করি কিনে তার লাগা বেনিফিটস কি কি আছে তখন সব পাবলে ট্রাই করবি এটুহে মই লাগা মেসেজ আছে
1: আচ্ছা থ্যাংক ইউ তো আজি রাতে আমার খান হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামতে শুনব পাইছে স্যার কেলুজ আছে লরেন্স কুনহি সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর তার লগত যোগা কোয়াটু কি আছে আর ইটু বাচ্চা খান নহলেবি স্কুল কলেজেস যা বাচ্চা খান নিমিতে কিলে বেশি দরকার আছে ইটু লাগা ওপরতে আক্রিয় কিরে পারাহি ইন্টারভিউ লওয়া লাগা প্রোগ্রাম একটা শুনবলে পাইছে আজি রাতে কারণে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইমানতে শেষ করে দিয়েছে।

0: সব সরকার হেলথ সেন্টার্স দে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকি মদক দিয়ে আছে বিপি লাগা কোনবা সবাল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 6660 কল করবি
1: বিপি হারিব দেশ জিতিব
2: জানকারী এন টি ই পি বা দিয়েছে।

0: जिन प्रोडक्ट्स अरु फाल वाला बना बोले कस्टमर्स खान लगा फीडबैक्स एकु पाई ना पाए
1: होय पिसी पाई थाके
0: पिसी पाई थाके ना लॉयल कस्टमर्स खान तो पिसी थाके बोला आपने खान तो
1: होय होय तखन भी मुखन भी तहां करने केयर से अरु एट द सेम टाइम तखन भी मुख किन्या बना से मुखला यूनिक तो
0: किया थाके जा अरु भी कस्टमर्स तो नहा ले ना आही के ना लॉ लगा जानी पाई से अरु लास्टली हुती बोले मन चा तो আজি প্রোগ্রাম শুনি থাকা খান সবকে আপনি খান লাগা ফুটস্টেপস ফলো করবলে মন যা থাকা খান ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট নহলে বি মেসেজ ভাল কব দিবলে পারিব
1: আচ্ছা মই কথা কব মন থাকে আর ঈশ্বর মহাকে স্পেশালি মাইকে খানকে সবকে গিফ মহান লোকদের দি থাকি আছে আর মহান তো হাতে কি কি বানাল ঈশ্বর তানা কথাতে তাই খুশি পায় কুশে আর তাই মহান কি কি হাতে বানায় ইটু দে ঈশ্বর লা ব্লেসিং তো পাতো আছে কোয়াদিস্তা মোখান তো কিতে বলো নিয়া ছোট মতো খা পিকল খা নেমকি খা কি বেকিং করে টাইম না কিতে বলো মোখালা সামান খান তো ফট ফট বেকিং রবি করো না পারে না এটু খান বি সাই না অলপ মন ঠান্ডা বি হয়ে যাব ছোট হব পারে আর কিতে বলো হাতে হি বানা আছে কই না সাই না কাম ছোট আছে নিয়া বি হব পারে হলে বি সোলা কে দে জই নিয়া না হয় আর মোখান তো এটু তো সোলা ইচ্ছা আছে মোখালা হাত পারে বানাদো দোকানে মন ঠান্ডা না হবে আর মন ছোট না হবে হলে মন ডাঙর হয় না কি পারে আছে ইটুতে মন সব দিয়ে না করে থাকবে দে করে থাকে খুব আছে
2: আমি খান বাইকি খান তো ঈশ্বর বেশি মরম করি না তালে আলাপ আলাপ বেশি দেখে না আছে কি করে লিবি এইটু পিকল দিয়ে আছে এই তো ছোট কাম আছে নেয়াবি না পাবিবি এইটু পিকল করে দিবি তালে নিতে ঈশ্বর দিয়া লাগা নিয়া ভাবি না করিবি মন ছোট না করি না কি করিছি বলিবি হাত মাইকে হাত কি কি হলে বেশি পারে সবার গাও ঠিক না দি না থাকে তো আমি এইটু লি না কি বানাব কি করব খুশি মন বড় করি সর আমি হাঙ্কি বানাই তাতে মহাঙ্কি সব মানুষকে হেল্প করে আছে আর মহিলা মন দিয়ে দিছি তাতে মই কি বানাই থাকিলে সর এইটু করে দেব আপনি মুখে মদত করি দে প্রে করি না করে থাকে কেতিয়াবা ৱেষ্ট নহয় কি বানাইছে বুলি এনেই চৰলা মৰম পৰা চৰলা হেল্প পৰা চব পাৰি দে সেইকাৰণে মন ডাঙৰ হৈ না মাইকী খান চবেই কি কৰি ল'বি ছোট কাম আছে এনেই নাভাবি না না মন ডাঙৰ বনা কাম কৰি দে কৈ দিবলৈ মন আছে
0: থেংক ইউ চ' মাচ বেছি ভাল পৰা কৈ দিছে আমি দুজন পৰা মই বি শুনি কিনে ইনস্পায়াৰ্ড আৰু এনকাৰেজ হৈ কিনে আছে এইটো নিচিনা আমি খান লিচনাৰ্ছ খান বি ইনস্পায়াৰ্ড আৰু এনকাৰেজ হ'ব কিনে বিশ্বাস করে আছে এটা আমি খান বালা এন্ড পার্টি লগতে ফক ফিউশন শুনিবলে পাব আর টাইটল আছে ও শে শিম্পে

সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 11

Good evening, dear listeners. अपने आप सब के सौगात को ऐसे दिया गया स्वयं एफएम ट्रैक वन 110 MHz से दिया सुमाने दिया से रियल टाइम दे कोई मार ट्रैफिक लगा जानकारी और कोई त्यासी है तो रेफरेंस करने नॉर्थ बाउंड को लेते हुए तो नॉर्थ ऑफ गोहिमा फिनी जला ट्रैफिक डायरेक्शन से हेडेड टुवर्ड्स हाई स्कूल एरिया और साउथ बाउंड तो साउथ ऑफ गोहिमा फिनी आया लगा ट्रैफिक डायरेक्शन हेडेड टुवर्ड्स BOC एंड न्यू मिनिस्टर्स हिल তো মংগলার PHQ জংশন মাছ যদি আসি কলে নর্থ বাউন্ড লাই ডিরেকশন দিয়ে ট্রাফিক তো মডারেটে আছে এনে ট্রাফিক তো ইমান বেশি বি নয় আর ইমান কম টু বি নয় একটা হিসাব দি যায় আছে হলে বি সাউথ বাউন্ড লাই ডিরেকশন দিয়ে ট্রাফিক তো লাইট দেখাই আছে আগে দুসরা রাস্তা লো গলি তো ওল্ড মিনিস্টার্স হিল তো জেল কলোনি তো রাস্তা লো পারব PHQ জংশন আর মেজর জংশন মাছ যদি আসি কলে নর্থ বাউন্ড লাই ডিরেকশন দিয়ে ট্রাফিক তো লাইট আছে আর সাউথ বাউন্ড লাই ডিরেকশন দিয়ে ট্রাফিক তো মডারেট দেখাই আছে দুসরা রাস্তা লো পারব বারা মেডিকেল টু মডেল টু IG নইলিবা লেডিস মাইল রোড TCP আর রাজু পয়েন্ট মাঝে আসি গলে নর্থ বাউন্ড লাই ডিরেকশন দিয়ে ট্রাফিক তো হেভি আছে এনে ট্রাফিক বেশি আছে আর সাউথ বাউন্ড লাই ডিরেকশন দিয়ে ট্রাফিক লাইটে আছে আগো আলাগ রাস্তা লো গলে তো TCP টু রাজু পয়েন্ট নইলিবা বক্স কারিং টু NHAK টু সেন্সাস পয়েন্ট নইলিবা বোলবাড়ি টু কচুজি গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এটো রাস্তা খান লো পারিব রাজু পয়েন্ট টু সেন্সাস পয়েন্ট কলে নর্থ বাউন্ড ডিরেকশন দিয়ে ট্রাফিক তো মডারেটে আছে আর সাউথ বাউন্ড ডিরেকশন দিয়ে ট্রাফিক তো হেভি আছে তো সে রাস্তা লো পারব সেন্সাস পয়েন্ট টু NHAK হাই স্কুল জংশন আর সেন্সাস পয়েন্ট মাঝে দিলে নর্থ বাউন্ড ডিরেকশন দিয়ে ট্রাফিক তো লাইট দেখা আছে আর সাউথ বাউন্ড ডিরেকশন দিয়ে ট্রাফিক তো মডারেটে আছে আলাগ রাস্তা লো পারব বিলিগ্রাম রোড DPS নইলে বা হাই স্কুল জংশন টু টি মডেল রোড NHAK জংশন আর সেন্সাস পয়েন্ট মাঝে দিলে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দিবি ট্রাফিক তো লাইটে আছে এটা আছে রিয়েল টাইম দিয়ে কোহিমা ট্রাফিক লাগা জানকারি আপনি খান জ্ঞানী দিয়ে আছে বাই আকাশবাণী কোহিমা ইন কলাবরেশন উইথ কোহিমা ট্রাফিক পুলিশ আগো আগে পড়াই না প্রোগ্রাম আনি তোলে আছে ইয়াদে ওয়েস্টার্ন মিউজিক লাইভ অন ইন হলে বিট নকরা আগে দে আমি খান ইয়াদে শেয়ার করে দেওয়া আপনি খান কি প্রোগ্রাম সামারি So yes, dear lovelies, we are having quite a day today. It's been sunny and rainy at the same time. I hope you're all having a fantastic, wonderful, just lovely afternoon despite the weather.

0: All right, lovely. It's time to take another call at the moment we have. Hello.
1: Hello.
0: Hi, yes.
1: Hi, good evening, sister.
0: Good evening, sir. What's your wonderful name? Can you share it with me?
1: I'm Amal Basumatari from Sonitpur, Assam,
0: Oh, lovely to hear from you, Amal. How are you?
1: Rangapada. I'm fine. And
0: I'm doing great. I'm just happy that we're having a good time talking
1: Sorry.
0: here.
1: আমি যে গিরি থাকি আছে হো
0: আমি গালা দিন বিনে আছে বারিশ
1: হয়
0: টারিশ
1: হয়
0: হয়ে
1: হয়
0: আছে হলি কি করলা
1: আজি তো
0: আইডিয়া
1: একটা গানা লাগা রিকুইস্ট শাকিরা লাগা একটা হিট ধামাকা সং বাজাই দিবি না
0: শাকিরে লাগা কানা আদা লাগানা তো হিট তো বেশি আছে আপনি কোন দোয়ালা শুনিও মন যাছে
1: এনি সং হিট বাজাই দিবি
0: এনি সং
1: আর ডান্স হয়
0: ওকে ডান্স লাগা শুনিও মন যাছে না আপনি না
1: হয় হয়
0: চলো আর এইটো একলা শুনি আছে না কোনোবা আছে ওচৰতে
1: ওচৰতে থাকি আছে নৰসিং বসুমতাৰী আছে আৰু মহেন্দ্ৰ বসুমতাৰী আছে আৰু মোৰ লগা সাথী কাণকে ডেডিকেট কৰিব থাকি আছে এখন ট্ৰেগাবেন লগা বেষ্ট ফ্ৰেণ্ড থাকি আছে ৰকুবেলা মেথা চলিল পাংচো মন্দিৰা ৰমনা সুনিতা বসুমতাৰী অভিনয় তানিল এণ্ড চপি ব্ৰাদাৰ্ছ চুবাকি জামিৰ হাকুম জামিৰ এণ্ড ৰাহুল মুছাহাৰী এণ্ড ৰমেশ পাত্ৰ বিমল বসুমতাৰী আইকন মুণ্ডা অপূৰ্ব পাত্ৰ এণ্ড যোগেন্দ্ৰ ৰংপি অবিনাশ তেলি এণ্ড স্পেচিয়েলি টু ইউ
0: Oh, thank you.
1: All the lovely listener.
0: আচ্ছা আমার আপনি তো নাম বেশি গুই দিছে বেশি খুশি আছে আপনি সাদি বিলা গাঙ্গে ইয়া থাকিয়া তো আর আপনি গান সরি কোন কোন কোন আছে ধাসবকে আমি সালাম গুই দিয়ে আছে তো হনিবি আমি সাগরে লাগা একটু বইলা দাইলা ফার্স্ট হিট কানা একটা বাজাই দিব হিপ স্টোন লাই আর ইগলত মাস্তি গুনা হনিব ঠিক আছে
1: ওকে ওকে
0: চলো থ্যাংক ইউ ফর কলিং হ্যাভ এ লাভলি ইভিনিং
1: বাই
0: বাই বাই All right, lovelies, we're going to play for you Hips Don't Lie by Shagira here, as requested by Amal Basmadri. But before that, it's time for us to share with you the traffic update here in Kohima. If you are commuting right now in Kohima town or you are planning to do so, let me share with you what's happening with the traffic condition. So for reference, northbound means the traffic, the road headed towards the north of Kohima, and southbound will be the road directed towards the south of Kohima. For Moncola to PHQ Junction, in northbound direction, the traffic is heavy, while in southbound direction, the traffic is light. You can also take the alternate route, which is Old Minister's Hill to Chell Colony. In PHQ to Meza Junction, for northbound commuters, the traffic is heavy, and for southbound direction, the traffic is in moderate. Alternate routes will be paramedical to T model to IG or Lady Smile Road. For TCP to Raza Point, the northbound direction is heavy as far as the traffic is concerned, and in southbound, the traffic is light. Alternate routes will be TCP to Raza Point, or box cutting to NHAK to Census Point, or Pulpari to Kochuzi Crown to Raza Point. For Raza Point to Census Point, in northbound direction the traffic is heavy, and in southbound direction the traffic is light. Alternate route will be Census Point to NHAK. For High School Junction to Census Point, the northbound direction the traffic is light, whilst for southbound direction the traffic is heavy. Alternate routes will be Billy Graham Road to TBS or High School Junction to T Model Road. For NHAK Junction to Census Point, in both northbound as well as southbound direction, the traffic is light. Well, this is your real-time traffic update. We will keep updating you every half an hour till 5 p.m. with the Kohima traffic status. So stay tuned in to listen to that as well. But for now, let's go back to our program here. So, Shagira coming your way with Hips Don't Lie.

কনসার্টকে স্বাগত করে আছে। ইম্প্রুভ রাইস প্রডাকশন টেকনোলজি ফর লো ল্যান্ড বেটি কাল্টিভেশন অপর আমার খান লগতে কিছুমান কথা অলপ কই দিয়ে আছে। আমার জায়গা নাগাল্যান্ডে অরিজা সাতিফা এল ধান বিজন্দ লইগিনা বেশি ভাল বার খেতে করি কিনা যাই থাকে। আমার জায়গা নাগাল্যান্ডে সাইসে গুলে প্লেন জায়গা নিচনা দিয়ে 50% নিচনা ধান জবল দো ওলাই থাকে, কিন্তু এনেকা জায়গাতে আকো ভাল ওলাবরা করি কিনা যাব কারণে আমার খান লগতে ভাল টেকনোলজিস খান না থাকাবরা, না হলে বা পালি যা লাগা তারিকা জানকারী খান বেশি নাপাবরা, না হলে বা বিজন ভাল বেশি পাবো না পারে আপনারি। আমার জায়গা নাগাল্যান্ডে 33% এনেকা নিচনা ডিফিসিট কোয়া কমতি হয়ে যাওয়া এনেকা আমার খান লোক পাই আহি থাকে। যাবল কোনোবা জাতি আমার জায়গা নাগাল্যান্ড দিবি পালি কিনা যাব কারণে চাই লইলে IR64 গুমাটি ধান রাঞ্চিত আর RC মানিপুর 4, RC মানিপুর 5, RC মানিপুর 7, RC মানিপুর 10 সারং লাম্পনা এনেকা কোয়া ইটু জাতি খান তো আমার খানকে খেতে করি কিনা ভালবার যাব পারে আছে। 2.5% এনেকা নিমক পানি দে বিজনকে সিড ট্রিটমেন্ট দিবলে পারে আছে, আর পানি বেশি দে ধান বিজনকে বিচাই রাখি কিনা তাতে কোনটু পানি ওপরে হালকা ধান বিজন খান বহি লয় এটু খান তো উঠাই কিনা আমার খান ফেলাবলে লাগে, আর ভাল বিজন খান তো আকো পানি পর উঠাই লই কিনা শুকা আর খাম জায়গা এনেকাতে রাখি কিনা তাতে শুকাবলে লাগে আছে। আর লিফ প্লাস্ট এনেকা কোয়া বিমারী পর বাঁচাই কিনা রাখব কারণে ধান বিজন তো পেভিস্টিন 50W@2g এনেকা 1 লিটার পানি দিয়ে মিলাই কিনা 24 hours এটু বিচাই কিনা রাখিছি গুলে এটুপর লিফ প্লাস্ট বিমারী খান বার বাঁচাই না রাখি দিব পারে। একটা হেক্টর মাটিতে আমার খান 35 kg বা লই না 40 kg এনেকা ধান বিজনকে লই কিনা খেতে করি কিনা যাব পারে আছে। মে মহিনা পর লই কিনা জুন মহিনা তকতে আমাকান নার্সারি পিছনা বানাই কিনা তাতে পিছন তো নার্সারিতে পালিবলে পারে। আর নার্সারি বানাব কারণে হলে 800 m² এনেকা মাটি কিন্তু অর্গেনিক পরা মল ভাল বেশি পুহে লই কিনা থাকে এনেকা মাটি লোবলে লাগে আছে। আর একটা হেক্টর মাটিতে ইটু দি কিনা যাব লাগে। আকো পানি বেশি পর পাবলে পারিয়া লাগা জায়গা একটা নার্সারি তো বানাবলে লাগে আছে। আর মাটিটু ভাল পর নরম করে খুঁটি কিনা তাতে 10 m × 1.2 m এনেকা হিসাবতে প্লট সাইজ তো লই কিনা আমার খান বিছনাটা বানাবলে লাগে আছে। আর তাতে আমার খান ফার্মিয়ার্ড ম্যানিওর আর দোসরা ভার্মি কম্পোস্ট এটু খান বি মাটিতে মলাই কিনা পিছন কোনটু ট্রিটমেন্ট দিয়ে কিনা আছে ইটুতো রূপাই কিনা যাব পারে। আসল খেতি কোনটুতে আমার খান পিছন রূপাই কিনা যাবলে আছে ইটুতো হইলে 3 বার বা 4 বার এনেকা মাটিতো খুঁটি থাকিবলে লাগে আছে ইন্টারভেলস দে। আর তাতে দোসরা ফার্টিলাইজার্স স্পেশাল ডোজ এটু খান বি দি কিনা যাবলে লাগে। আসল খেতিতে পিছন দি কিনা যাব কারণে জুলাই মহিনা এনেকাতে শুরু করি কিনা ইটু 21 পর লই কিনা 25 ডেজ এনেকা কোনটু গাছ নার্সারি দে ডাঙর হয়ে আছে ইটু খান তো লই কিনা আমার খান আসল খেতি পালি যাবলে লাগা খেতি দে 20 cm × 15 cm এনেকা আলি আলি বানাই কিনা তাতে স্পেসিং তো দি কিনা পালি যাবলে লাগে আছে। আর দুইটা পর লই কিনা 3টা সিডলিংস এনেকা একটা হিল ব্লক দে দি কিনা যাবলে লাগে। আর মাটি ভিতরে কাস রূপাই কিনা যা তো 2 বা 3 cm এনেকা ডিপ হবলে লাগে আছে। আর খেতিতে আমার খান পানি বি এনেকা ভাল পরা দিয়ে কিনা রাখিবলে লাগে আছে। অর্গেনিক ম্যানিউর্স কোথা কোথা ফার্মিয়ার্ড ম্যানিউর না হলে বা কম্পোস্ট এটু খান তো নার্সারি বা আনি কিনা খেতিতে না রূপা আগুতে 15 দিন আগে পরা ফার্মিয়ার্ড ম্যানিউর আর কম্পোস্ট খান বি আকো দি কিনা যাবলে দরকার আছে। পালি যাবলে লাগা খেতি এটু খান বি নিরানি করে না রাখিবলে দরকার আছে। ধান গাছতে কুটি ধরিব কারণে ফুল ধরিয়া শুরু হওয়া সময় এনেকা পরা হে লই কিনা আমার খান খেতিতে 2 cm বা 3 cm এনেকা বেশি পরা পানিটু বানাই কিনা খেতিতে রাখিবলে লাগে আছে। ফার্টিলাইজার্স খান বি আমার খান দিবলে দরকার আছে এটুতো আমার খান 80:60:40 kg NPK একটা হেক্টর মাটিতে, আর ইউরিয়া 174 kg, SSP 375 kg, MOP 67 kg এনেকা একটা হেক্টর
sector matidi digina jabuli bi dorkar ase bichon ke naroba age brahe bichon bimar napukhya bichon khan ke rupa buli dorkar ase aro bichon gas ke kheti de rupa homoi osor osor na hoigina gas aro gas machudo jaga digina rupa buli

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: এন টি ই পি বার দিয়েছে।

0: শুনি থকা সববিলাক ইয়াতে আপনার খালা কল সাহিয়া শুরু হয়ে যায় আছে তো শুরু করে দিয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম। হ্যালো
1: হ্যালো
0: কোন কো আছে?
1: আম্বাল বসুমতার কই আছে দিদি।
0: কবি
1: কেনেকা আছে, কহিমাতে হালচাল?
0: বেশি ভাল আছে, ইয়াতে খবর সব ঠিকঠাক আছে।
1: আসামতে তো এই মাত্র বরষুণ দি থাকি আছে, আর অল্প সময় থাকি কিনা আকো ধূপ দি দেখাই থাকিছে, আকো বরষুণ আহি কিনা থাকি আছে, এনেকা হয়ে আছে।
0: এটা তো বরখন লাগা মৌসুম আছে,
1: দিকদার বি হয়ে যাইছে।
0: এটা তো মৌসুম তো ইনিগা লা সময় আছে না?
1: হয় হয় হয় হয়।
0: তো ইটু লাগা বিচ তে আমি খানে গাও ভাল থাকিব লাগে না?
1: হয় হয় হয়।
0: তো কবি আজি কি লাগ গানা হনি বলে মন আছে?
1: আজি তো সংঘর্ষ মুভি লাগা গীত হনিব মন থাকি আছে।
0: সংঘর্ষ তে কোনটো গীত তো হনিব?
1: তাতে কিনিকা কিনিকা টাইটেল টা কি আছে পাহৰি যাইছে হো।
0: ওকে, আপনার খান কল না করা আগতে তৈয়ার করে কিনা থাকিবি না?
1: একটা গীত থাকি আসলে, একটা তো মনত থাকি আছে, হলিবি আর বি আসলে বেলেগ এটা।
0: কোন আওয়াজতে আছে কবি?
1: সোনু নিগম লাগা আওয়াজতে একটা তো মনত আছে।
0: সোনু নিগম লা দিল কারার আছে, হাম বারি দূর দূর চলে আয়ে, আর মুঝে রাত দিন।
1: তো এটা কি শুনাই দিবি? দিলকা কারার তো কি শুনিব?
0: ঠিক আছে, শ্রাদা পণ্ডিত লাগা আওয়াজতে আছে এটু বি, তার দুইজন গা লাগা আছে। ঠিক আছে, কোনো বালা নাম লবলে মন আছে?
1: হয়, সবচে পয়লা নাম লেনে কা মন হে হামারে তানুশ্রী বেহেন কো, ওর ভগবান সিং পরমার হে, রাকেশ হে, পুরন বর্মা হে, রমেশ প্রজাপতি হে, আর আমার উদার আসাম সে সরাইলি সোনারি আসাম সে ভাইকন মুন্ডা।

0: है, बिमल बसुमतारी है, और चंद्रकांत टाइग है, और संध्या रानी देवी, संध्या रानी गोगोई है, और रमेश पात्र, जोगेंद्र रंगपी, रुकुबले मेथा, बीरेन हंसे, हंजका टीमंगपी, और जिमान भी शुनी আছে সবকে, আর সুনিতা বসুমতারী ভি আছে,
1: ঠিক আছে,
0: আর যিমান জনকে নাম লো বলে পাহৰি যাই থাকি আছে সবকে।
1: ঠিক আছে ঠিক আছে। আমাল আপনার পছন্দ করা লা গীত শুনিবি আর এনজয় করিবি, আর আপনার লাগা সাথী সাথিনী, আপনার লাগা FM লাগা যিমান বি ডোজ আছে তখন বি তখন লান ডেডিকেশন লাগা নাম আপনার যুন্তু
0: আরো প্রেমিকা তিওয়ারি নাম লো বলে বহুত দিন পুরা পাহরি যাই থাকি আছে, তাইখান বি ডেডিকেট থাকিব।
1: আচ্ছা ঠিক আছে, তখন নাম লওয়া তো তখন বি খুশি পাব, শুনিবি আর এনজয় করিবি, আর কল করা নিমিতে থ্যাংক ইউ।
0: ওকে, থ্যাংক ইউ।
1: শুনে থাকা সববিলাক প্রোগ্রাম সবসে পহিলাতে আমি খান লতে কল আহি কিনা অনুরোধ করি কিনা পছন্দ করেছে সাংঘর্ষ ফ্লেমত গাই আছে সোনু নিগম আর শ্রদ্ধা পণ্ডিত লাগা বাস্তে, আর এই গীতটি পছন্দ করেছে আমাল বসুমতারী, আর তারপর FM ট্রাইগুবন লাতার লাগা যিমান বি দোষ খানলা নাম লৈছে আর যিমান বি ইতিয়া শুনি আছে আপনার খান সবকে ডেডিকেট করি কিনা মাং করেছে, তো শুনিবি আর এনজয় করিবি।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার, কোন কো আছে?
1: মই ধেমাজি আসাম জিলা মিছাজী চাকরি পৰা বিমল বসুমতাৰী কৈ আছে ম্যাম।
0: বিমল, কবি কেনেকুৱা আছে?
1: হ্যাঁ ম্যাম, ভালে আছে। আজি মৌসুমত ঠিক আছে, ঠান্ডা আছে।
0: বেশি ভাল খবর আছে। তো ইটো লগতে কি গীত শুনিবলে মন আছে আজি
1: ম্যাম? মোক আজি মিস্টার ইন্ডিয়ার
0: মিস্টার ইন্ডিয়াতে কোনটো গীতটো শুনিবলৈ মন আছে?
1: অলপ কৈ দিবিচোন মেম।
0: হাৱা হাৱাই কৰতে হে হাম প্যার, কাটে নহি কাটে, পাৰোদি গীত আছে, জিন্দগি কি ইহি ৰীত হে। মিষ্টাৰ ইণ্ডিয়া,
1: মিষ্টাৰ ইণ্ডিয়া আছে,
0: টাইটলটো কৈ দিবি।
1: আয়া হে মিস্টার ইন্ডিয়া আছে, করতে হে হাম তুমসে, এইটো গানটো।
0: মই এতিয়া টাইটল গান আপুনিকে কৈ দিছে, হাৱা হাৱাই আছে, করতে হে হাম প্যার, কাটে নহি কাটে, পারোডি গীত আছে, জিন্দগি কি ইহি রীত হে।
1: এইটো জিন্দগি কি এটো লগাই দিবি নহলে।
0: ওকে, ঠিক আছে। গানালা টাইটল ঠিক ঠাক না বাজাই না কই দিলে তো মখান বি ইয়াতে দিগদার হয়ে যায় না, এইটো কারণে কল না করা আগতে কোনটো ফিল্মতে কি গীত আছে ঠিক ঠাক জানি কিনা কল করিবি, তেতিয়া ইয়াতে সময় বি না ফেলাব, দোসরা খান বি বেশি রুখি থাকে না, আর কোনোবাটো মন দুঃখী হয়ে যায় কল লাগাই আছে না পাই কই কিনা, না তো সময় অলপ কমতে কাটিব নিমিতে ঠিক তাক লিখি কিনা আপনার খান কল করিবি, যদি থাকিছে মই বাজাই দিব, যদি নাই দোসরা অপশন আপনার খান যাব লাগে, তো আমি ইটু মাঙিব, ইটু থাকা নাই কইলে ইটু মাঙিব, ইটু পুরা তৈয়ার করি কিনা রাখি কিনা কল করিবি, ঠিক আছে?
1: ওকে,
0: আচ্ছা ঠিক আছে। কবি
1: আমার অমল বসুমতারী আছে, ফাইকর মুন্ডা, রমেশ পাত্র, চন্দ্রকান্ত সাহেব, বিনোদ গগৈ, অজিত কুমার শর্মা, সন্ধিয়া রানী আছে, আমার রমেশ প্রজাপতি, রকুবিলা মিঠা, ধরমবীর, পূরণ বর্মা, গোলদি, শিব লোহার, রাকেশ, খানে ডিলিকেট করেছো মই ম্যাম, আর আপনাকে করেছো মই।
0: ওকে, ঠিক আছে, শুনিবি আর এনজয় করিবি বিমল, আর কল করা নিমিতে থ্যাংক ইউ,
1: ধন্যবাদ।
0: শুনি থাকা সাববিলাক শুনিব মিষ্টাৰ ইণ্ডিয়া ফিল্ম কি গীত গাই আছে কিশোৰ কুমাৰ আৰু খৰচ লগা আৱাজতে, আৰু এইটো গীত কাৰণে কল কৰিছে বিমল বসুমতাৰী, আৰু তাৰ পৰা এফ এম ট্ৰাগপেন লাতাৰ লগা সাথীবিলাকে ডেডিকেট কৰি কিনা আছে। তো শুনিয়া শুরু হব মিষ্টাৰ ইণ্ডিয়া ফিল্ম কি গীত গাই আছে কিশোৰ কুমাৰ আৰু খৰচ।

0: लिंग लो थाब्रा 296 वोट्स पाइकेना बीजेपी लगा मोमो हमचो लगोदे 37 वोट्स पर हराई दिसे एकी समरी वार्ड नंबर 11 चारा चुमुकुटीमा टाउन काउंसिल ने चिदे नेचो कोचो एनपीएफ पर 326 वोट्स पाइकेना बीजेपी कैंडिडेट किजों होतियो जच्चो लगोदे 90 वोट्स पर हराई दिसे वोट्स गिंदी कुरादु इलेक्शन ऑफिशियल्स ऑब्जर्वर्स और पार्टी रिप्रेजेंटेटिव सामने दे शांतिब्रा रखिसे আকাশবাণী কোহিমাৰ আপনি খান লগতে খবর আনি দি আছে তাজা খবর শুনব কারণে আমি খান লগা এক স্যান্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কোহিমা দি ফলো করবি আপনি খান বা এই খবর দো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোহিমাৰ পৰা শুনিবলৈ পাব ওয়েলকাম ব্যাক আপনি খান সামলগা খবর শুনি আছে All tribal women bodies, Kwahimabra, Ajikta public rally do, Pulbari, Old Emily Hostel Junction Dirakigan IAS officer, Renu Wilfred, Shamil Korea sexual harassment case de Jildi Niaidibali Mangise, rally do, Mahila, Naujawan, students are alakalak civil society organizations milagina bhaklose, rally pasudi organizations bra, ikta memorandum to Governor Nagaland Koti Jamadigana, case Jildi disposed curibly, aro taibra. Saikena trial diri nakuribuli anurodh korise women bodies pra chinta janai disi charge sheet filing korilibi case to rokhai rakhigena accused pra barbara legal challenges koria karone proceedings diri kori di asi koise taikan ba charter of demands dikena fair impartial aru trial karone somoy milai rakhibuli mangise
1: that no further willful delays be permitted in the proceedings and that the trial be conducted in a fair, impartial and time-bound manner. That pending the final adjudication of the case, the accused should continue to be kept under suspension and should not be reinstated, posted or entrusted with any official duties or responsibilities in any department or public office whatsoever.
0: মেমোরেন্ডম ব্রা স্টেটি মহিলা আর বাচ্চা খান খিলাফ আজিকালি সেক্সুয়াল ভায়োলেন্স লাগা কেসেস ওপর নিন্দা করেছে আর অথরিটিস লগতে জলদি ইনভেস্টিগেট করে কিনা এই নিচিনা কেসেস খান ডিসপোজ করে বলে অনুরোধ করেছে তাই খান বা কানন দি মানু খান বিশ্বাস রাখি বলে কারণে জলদি ন্যায় দি বলে কয়েছে ইন্ডিয়াতে যা 12 সাল সময়ের বেশি ডাঙর বদলাভ তো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস লাগা প্রিন্সিপাল ব্রা জারি রাখি কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লগা স্বপ্ন থাকে লিডারশিপ তিনচিটি হয়েছে ইটো সময়তে মোদী সরকার বা গরিব কিষাণ মহিলা আর নওজওয়ান লগা ভালাই আর এম্পাওয়ারমেন্ট কারণে বেশি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ খান জারি রাখিছে আকাশবাণী নিউজ পর আপনি খান লগতে একটা স্পেশাল ফিচারটি 12 সাল বিশ্বাস কি বিকাশ কি জন কল্যাণ কি দি আনি দি আছে আজি আমি খান বা নোটিস বদলাভ করি বলে সরকার বা গাদামথাই দিয়া উপর একটা রিপোর্ট শুনি বলে পাব
2: দেশ বনাই দিয়া কামতে হইলে নিউ ইন্ডিয়াতে নর্থ ইস্ট টু নেকলেক্ট করবলে নপরে একটা সময়তে ইটু রিজন টু হ্যান্সা ব্লকেজ আর নেকলেক্ট একটা কারণে পেহচান থাকিছে কিন্তু প্রধানমন্ত্রী মোদী লাগা সরকার পর ইটু বদলাভ করে দিছে যাই জাতীয় সব সময় প্রধানমন্ত্রী নিজের পর নর্থ ইস্টে 83 টাইমস যাই থাকিছে দূর আর পাহাড়ি এলাকা রিজনস খান তো ন্যাশনাল মেইন স্ট্রিট লগত ইটু সময় বেশি জোড়াই দিয়ে কিনে ট্যুরিজম উঠাই দিয়া আর লোকাল কামায় কবিতা বেশি বানাই দিছে প্রধানমন্ত্রী গ্রাম সদক যোজনা নিচে 47,270 কোটি টাকা ওপর খরচা করেছে আর 46,290 কিলোমিটার ওপর রুরাল রাস্তা খান বানাইছে আটটা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্টস খান বানাইছে আর 90 রাস্তা আর 12 এয়ারপোর্টস আর হেলিপোর্টস খান তো উদান স্কিম নিচে চলাই থাকি আছে রেলওয়ে লাইন্স লাগা 4,170 কিলোমিটার ওপর তো ইলেকট্রিফাইড হয়েছে 100% রেলওয়ে ইলেকট্রিফিকেশন তো অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা আর মিজোরাম তে কামিয়াব হয়েছে ইন্ডিপেন্ডেন্স পাশত সবচেয়ে পুলা পার কারণে সবচেয়ে পুলা ফ্রাইট ট্রেন পারা মণিপুর দে 3332 আর মেঘালয় দে 3333 দে পৌঁছাইছে সবচেয়ে পুলা ট্রেন পারা মিজোরাম দে 3335 দে পৌঁছাইছে সব মিলাই কিনে 6,600 কোটি টাকা তো পিএম ডিভাইন নিচে এলোকেট করেছে আজি প্রধানমন্ত্রী মোদী লাগা লিডারশিপ নিচে আস্থা লক্ষ্মী নর্থ ইস্ট লাগা 8 স্টেটস খান পারা অনতি লাগা নতুন কাহিনী তুই লিখি আছে কোন আকাশবাণী নিউজ কহিমা
0: International Day of Yoga hobole khali 2 din baki thakigena theme yoga for healthy aging is api rakhi ase अफसर हबली थके समय आकाशवाणी निज कहिमा योगा प्रैक्टिस।

পরিয়াল ফাইদা দিয়ে একটা স্পেশাল সিরিজ আনি দিয়ে আছে। আজি আমি খান মেন্টাল ওয়েলবিং দি দরকার রাখব, মেডিটেশন আর শ্বাস লওয়া দিয়ে ধ্যান রাখি আদ যোগা সবচেয়ে দরকার কম্পোনেন্ট আছে, যা কনসেন্ট্রেশন ঠাইকে না ইমোশনাল ব্যালেন্স আর রিজিলিয়েন্স রাখি আছে। না দিয়ে সো ধানা নহলে নাকরা শ্বাস লওয়া গাও লাগা এনার্জি চ্যানেল সাফা করে দি শান্ত রাখি ভাল বা ধ্যান রাখি কেনা আর চিন্তা করে আখান কমতি করে দিয়ে আছে। আর ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন চ্যানেল দো নিট UG রি এক্সামিনেশন যন্ত আহিয়া দুবার রাখবলে আছে এইট লিখিয়া ক্যান্ডিডেটস কারণে লাখ করে দিছে। NTA পর সাফা করে জানাই দিছে কি সব অফিসিয়াল হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনস ইডো লগা ভেরিফাইড অ্যাকাউন্ট নম্বর 7827980287 এগুলো পথাবলে আছে। একই সময় দিয়ে দিল্লি হাইকোর্ট পর সেন্ট্রেল ফেসলা পর নিট UG রি এক্সামিনেশন জুন 21 তারিখ রাখবলে আগে টেলিগ্রাম মেসেজেস প্ল্যাটফর্ম চলা বলে অল্প সময় কারণে মানা করে দিয়া দিয়ে খুশি জানাই কেন এইটা ডিসপ্রপোর্শনেট নহে আর কারণ হিসাবে রাখি আছে কইছে। খবর সৃষ্টি হেডলাইন্স দুবার জানাই দিয়ে আছে। চিফ মিনিষ্টার নিপিয়রি পর নর্থ ইস্টে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস কারণে ফান্ডিং দিয়ে বদলি করবলে অনুরোধ করেছে। গভর্নর নান কিশোর যাদব বা আইকার নাগাল্যান্ড সেন্টারটি রিসার্চ ইনিশিয়েটিভস কান সাইজে আছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বা কৈছে কি ইন্ডিয়া বা 2047 আগে সিকল সেল ডিজিজ টু হাতাই দিবলে বাড়াই আছে আর তিনটা মিউনিসিপাল কাউন্সিল বা ইলেকশনস কারণে রিজাল্টস কান জানাই দিছে। আর এটার লগত আজ সামলা খবর ইমান শেষ করে আসি, শুনে থাকবি আহিয়াকালি ফজর 7:25 মিনিটে নাগামিজ খবর শুনবলে পাব।

অনিতা সাবিলাক আপনার খান সবকিয়াকো স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাগাপন 110 মেগাহার্টজ পর আর এটা সময়টা আনি দিয়ে আছে আর জি এস চয়েস হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম আর সবচেয়ে পহিলাতে আপনার খান শুনি থাকিছে সচেত ট্যান্ডন আর পরম্পরা ট্যান্ডন লগা ভাস্তু ফিল্ম হাম দো হামারি দো ফিল্মত প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়ে আছে ফন ভূত ফিল্ম কি গীত গাই আছে লিসা মিশ্রা আর রোচা খোলি

বেল বটম ফিল্মত আপনালোকে মনিন্দর ভূতর আর জারা খান লগা আওয়াজটি শুনিলে শুনিলে সববিল প্রোগ্রামতে এইবার দুসরা গীত শুনব চন্ডীগড়ের আশিকি ফিল্ম কি গীত গাইছে আয়ুষ্মান খুরানা।

চন্ডীগড় খরে আশিকি ফ্লেম অথনীলে শুনে থাকা সববিল দুসরা গীত কোনা বাজা আগতে ইয়াতে আপনার কেন লাগিছে মান্থ মেসেজেস আহি কিনা আছে লই কিনা পুরি দি আছে এফ এম ট্রাগভেন লাভ ফ্যামিলি সবকে গুড ইভিনিং উইশ করে কিনা লিখি কিনা পাঠাইছে সুর রেডিও লিসনার্স গ্রুপ এ ভেরি গুড ইভিনিং টু সুর রেডিও লিসনার্স গ্রুপ গ্রাম জসওয়াদি প্রাজে মাতা দি রেডিও লিসনার্স গ্রুপ খান প্রাবি আকো গুড ইভিনিং উইশ লিখি কিনা পাঠাই আছে এ ভেরি গুড ইভিনিং টু দ গ্রুপ আর দুসরা মেসেজ আছে সাপাত শৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ তার খান প্রাবি এফ এম ট্রাগপেন ফ্যামিলি সবকে গুড ইভিনিং উইশ লিখি কিনা পাঠাই আছে আ ভেরি গুড ইভিনিং টু সাপাত শৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ দুর্গেশ নাগনপুরি রাধেশ্যাম নাগনপুরি বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাঞ্জ সুরজ কুমার ডাকসে সুরজ বর্মা ঋষভ কনক ভাবনা বর্মা প্রেমলাল বর্মা নিকেশ ধর্মেন্দ্র আর মমতা ভাই বর্মা প্রাবি গুড ইভিনিং উইশ লিখি কিনা পাঠাই আছে আ ভেরি ভেরি গুড ইভিনিং টু দুর্গেশজি অ্যান্ড দ্য বিগ ফ্যামিলি আর ইয়াতে লিখি কিনা পাঠাই আছে চন্দ্রা টিমুং সরপাংগ্রি টিমুং বিনা ইংটিপি পাথির টিমুং আর আতুর টিমুংপি সারি হাজান খারপি আংলং পরা লিখি কিনা পাঠাই আছে ফ্যামিলি সব একসাথ গানা শুনি কিনা ভাল লাগি আছে আর ভাল ভাল গানা বাজাবি কো আছে ওয়েল চন্দ্রা টিমুং আর ফ্যামিলি আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ সময় দেরি হয়েছে উলিবি আপনার খান ইটা লগিবি সাথ দি কিনা আছে বেশি বেশি খুশি আছে কই কিনা আপনার খান সবকে জানাই দি আছে এনেকাহে আপনার খান লা জরি বানাই রাখি থাকিবি আর এফ এম ট্রাকপান লোতে সাথ দি থাকিবি কই কিনা মাং করি কিনা লাস্ট গীত বাজাই দি আছে শুনিব বান্টি অর বাবলি টু ফিল্মকে গীত গাই আছে অরিজিৎ সিং।